আকাশবাণী ভবানীপাটনা আজ বুধবার উনিশশো অড়চাশ শতাব্দ আশ্বিন প্রথম দিন দুই হাজার ছবিশ সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ শ্রোতাবন্ধু মান অভিবাদন জনাই আরম্ভ করুছু আজির প্রথম অধিবেশন কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে দুইশ অড়চাশ মিটর তথা বারশ ছ কিলোহর্টজ যোগে এফএম্রে শহে দশমিক তিন মেগাহর্টজ যোগে এবং নিউজন এআইআর আপ মাধ্যমে সময় বর্তমান সকাল পাঁচটা বাজি আঠাবন মিনিট।

শ্রোতা বন্ধু মানে আপনার তো জানিছন, আমি যদি ঠিক হিসাবে খাইমু, ঠিক হিসাবে রহেমু, আমার গাগর মুড় যদি ঠিক হিসাবে রহবা বেলে আমার কাম করবার শক্তি বি টিকে বড়িথিসি। সেন্তা যেন মানে গায়ে পালন করুছন, সেমনকর গায়েকে যদি ঠিক হিসাবে রখবে, ঠিক হিসাবে খাইবাকে দেবে আর ঠিক গুহাল দেবে বেলে সে গায়ে মানক ঠানু আমি অতকা গুরস পায়মা আর লাভবান বি হিপারমা। তো যেন মানে গায়ে পালন করুছন গুহাল বিষয়ে টিকে জানবার দরকারে, সববেলে চেষ্টা করবে যে আপন ঘর পাখে সে গুহাল রয়েবার দরকার, আর গুহাল পাখে নলচুয়া হো কি চুয়া হো আপন ফুড়বার দরকার। কাঁ করিবেলে যেন্তা আমকে সববেলে প্যান দরকার পড়িথিসি, সেন্তা আমার গায়ে গরুকে ফুনি প্যানর দরকার পড়িথিসি। আমি যেন্তা অধিক প্যান পিইসু, সেন্তা আমার গায়ে গরু লাগি পিবার লাগি হো গাধবার লাগি হো সেমনকে ফুনি অধিক প্যানর দরকার পড়িথিসি। যদি আমি বন্দে কি নালে গুধৌছু সেমনকে রোগ হেবার সম্ভাবনা বি অধিক থিসি। যেন ভাই মানে গুহাল বনেবা লাগি চাহুছন সেমানে কেতরা জিনিসকে দৃষ্টি দেবাকে পড়বা। যেন্তা আমি ভল ঘরে রহলে আমকে ভল লাগসি, সেন্তা গায়ে গরু লাগিবি যদি হৌছে ইটা কাঁথির আর এজবেস্ট হো কি ছাদ পড়িত হো যদি চাল ছপর দৌছন ভল করি হো আপন করবার দরকার। আর গুহাল ভিতরকে ঠিক হিসাবে পবন যৌছে কি নেই, উকিয়া দিশুছে কি নেই, ঝরকা রহবাটা নিহাতি জরুরি, আর গুহালর উঁচাটিকে অধিক করবা কথা। বেলে বেলে আমার চাষি ভাই মানে কাঁ করছেন, যেন মানে গায়ে গরু রখিছন ছোট ছোট গুহাল করিথিছন, যেন্তা কি গায়ে কি গরু মুড় টিকে টেকলে তার মুড় সে ছাতনে বাজুথিসি। তো ই বিষয়ে আমার চাষি ভাই মানে ধ্যান দেবার দরকার। আমি যেন গুহাল করুছু তার যেন চটাণ যেনে আমার গায়ে গরু শুচন সেটা এন্তা হিসাবে করবার দরকার, যেন্তা কি গায়ে যদি মুতলা বেলে সেটা গুড়ে নাল করিথিবে তোরাকে সে গুহাল ভিতরে একা, তো সে নালকে সে মুতবাড়া যিবা আউ সাঙ্গে সাঙ্গে সফা হইযিবা। সববেলে দেখবে যেন সাফ সুতর ঘরে আমকে ভল লাগসি, সেন্তা গায়ে গরুকে ফুনি যদি আপনমানে গুহালকে সফা রখবে, গুহালকে ধোয়ারেতা করুথবে বেলে গায়ে গরু ঠিক হিসাবে রহি পারসন। আমার চাষি ভাই মানে গোটে ভুল করসন যে গুহাল জেড়েটা হো সে ভিতরে অনেক গায়ে গরুকে রখি দেশন, মাত্র গোটে গায়ে লাগি ছ ফুট লম্বা আর পাঁচ ফুট চৌড়ার জায়গা দরকার। সে হিসাবে আপনার কেতরা গায়ে রখবে তাকে হিসাব করি করি আপন গুহাল বনেবার দরকার। আমি যে টাঁকিতি দানা আর প্যান দৌছু সেটা কমসে কম দেড় ফুট উচ্চার কুণ যদি হইথিবা বেলে সেটা ঠিক হে, যদি অধিক উচ্চা হবা বেলে গায়ে খাই নেই পারে, সেথিলাগি আপন দেড় ফুটরু অধিক নেই করবে। আমার চাষি ভাই মানে কাঁ করছেন কি গুহালে গায়ের ঔষধ আর দানা রখি দেশন সেটা নেই করবার দরকার। ঘর তোরাকে আর গোটে ঘর করি করি সেনে গো খাদ্য ঔষধ এইসবু জিনিস রখবার দরকার। তো যেন গায়েকে আমি রখুছু তার লাগে যদি আমি নড়া আর ঘাস যদি সবুদিন দামা বেলে ভলে, তো সেথিলাগি আজকাল তো নড়া কটা মশিন মনে মিললা না, সে মশিন গুড়ে রখি করে যদি আমি নড়াকে কি ঘাসকে ছোট ছোট কাটি করে দেলে আমার গায়ে মানে ঠিক হিসাবে খাই পারসন আর তাকর লাগি সেটা ভলে। যেন চাষি ভাই মনে দশটা গাই রখিছন সেমনে পঁচাশ ফুট লম্বা বারো ফুট চৌড়া আর গোদাম বারো ফুট লম্বা দশ ফুট চৌড়া করবার দরকারে, আর গোটে জায়গায় গায়ে বুছরা মানকে নে রখি করি বুছরা মানকে যদি টিকে অলগা রখবে বেলে এটা সবুঠু ভলে। যেন চাষি ভাই মানে অধিক গায়ে রখিছন সেমনে কেন্তা ধাড়িকে ধাড়ি সেমনকে বাঁধি পারবে সে ব্যবস্থা করবার উচিতে। আর গোটে কথা, গুহাল সামনারে যদি খোলা জায়গা আছে বেলে আমার গায়ে গরু মানে বুলবা লাগি সুবিধা হেসি, আর যদি সামনারে লিম গছ হো আম গছ হো কি বড় গছ হো যদি আমি লগামা বেলে গুহাল বাহারে যেতেবেলে আমার গায়ে গরু মান যাবে সে ছাই তলে বি রহি পারবে। তো শ্রোতা বন্ধু মানে আপন মানে নিশ্চিত ভাবে যেন মানে গোপালন করুছন গায়ে গরু রখিছন সেমন যদি ই হিপাশে গুহাল করবে নিশ্চিত ভাবে আমার গায়ে গরু ঠিক হিসাবে রহি পারবা আর তাকর ঠানু আমি অধিক লাভবান হি পারমা।

0: কিন্তু তাপরপরও এই বিজ্ঞাপন।
1: বড় বহু, এইটা তুম নাঁরে।
2: এতে জলদি কোন পাই?
1: আরে আউ সান বহু, এইটা তুম নাঁরে, আউ এইটা মো কন্ঠের নাঁরে।
2: কিন্তু জে জে মা, তুম নাঁরে
3: সব কিছু, মো ব্যাংক লকার ফিক্সড ডিপোজিট সবুথিরে ইয়াঙ্কো হিত নমিনি রাখিছি। কালিকু যেবে মু নথিবি সেতবেলে ইয়াঙ্কো টঙ্কা মিলিবা সহজ হেব।
1: শুভ শুভ কুহ কোন
4: আরবিআই কহে
1: সচেতন হুয়ন্তু সতর্ক রুহন্তু।
5: কম সুধারে লোন দরকার, তাবি অ্যাপরে বাহা
4: বসিলা। অজনা আপনার দূরেই রুহন্তু।
1: আরবিআই কহে
4: সচেতন হুয়ন্তু সতর্ক রুহন্তু।

আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান দিন 3:10। চলিত অধিবেশনকে শেষ করা পূর্ব শ্রোতাবন্ধু শুণন্তু, আজ তৃতীয় অধিবেশনের আম কেন্দ্রের প্রচারিত হওয়া কার্যক্রম সম্পর্কে সূচনা। অপরাহ্ন 5টায় প্রচার করব প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। অপরাহ্ন 5:30 যুববাণী কার্যক্রমে রয়েছে খেল ও খেলাড়ি। সমন্বিত কার্যক্রম উজ্জ্বল আম দেশ সন্ধ্যা 6:30, রাতে 7:25 জেলা হালচাল ক্রমে শুণবে কটক জেলা সম্পর্কে। এই কার্যক্রম দিও রিলে করে শুনাইব আকাশবাণী কটক কেন্দ্রটো। রাতে 7:30 শুণবে চাষবাস কার্যক্রম। রাতে 8টায় প্রচার করব গীত গজল শিল্পী অনুপ জলটা। আঞ্চলিক গীতক্রমে রাতে 8:15 শুণবে শিল্পী কুমুদরঞ্জন পূজারী এবং সাথীঙ্ক পরিবেশিত কলাহান্ডিয়া গীত। স্পোর্টস ক্যান রাতে 8:30, রাতে 9:15 স্পটলাইট, রাতে 9:30 চর্চাকা বিষয় হে ও জাপানঠারে অনুষ্ঠিত 20তম এশীয় ক্রীড়ার দৈনিক

শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হি হেউচি সুস্থ ও সুন্দর জীবনর মূল আধার। যেউঠারে স্বচ্ছতা রহিথায়, সেঠারে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি মধ্য রহিথায়। এক স্বচ্ছ পরিবেশ কেবল আম শরীরকু সুস্থ রখে না, বরং আম মনকু মধ্য প্রফুল্লিত রখিথায়। আম দেশে স্বচ্ছতা প্রতি সচেতনতা বড়াইবা পাই আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এই স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ করেছিলে। এই অভিযান আমাকে নিজ ঘর, বিদ্যালয়, গাঁ ও শহরকু পরিষ্কার রাখিবা পাই প্রেরণা দেইথায়। যেতবেলে আমি চারিপাখ সফা সুতরা রখু, সেতবেলে বিভিন্ন রোগর সংক্রমণ কমিযায় এবং লোকমানে সুস্থ জীবন বিতেই পারন্তি। স্বচ্ছ পরিবেশ আম ভবিষ্যৎকু উজ্জ্বল করিথায়। আজির শিশুমানে আসন্তকালীর নাগরিক। যদি সেমানে এক স্বচ্ছ ও সুস্থ পরিবেশে বড়িবে, তেবে সেমানে শারীরিক ও মানসিক ভাবরে সুদৃঢ় হেবে। এহা দেশর বিকাশ ও প্রগতিকু মধ্য ত্বরান্বিত করিব। হ্যাঁ শ্রোতা বন্ধু, পরিবেশ প্রদূষণ আজ বিশ্বর এক বড় সমস্যা। প্লাস্টিকর অত্যধিক ব্যবহার, অলিয়া আবর্জনার অব্যবস্থিত পরিচালনা এবং অস্বচ্ছতা আম প্রকৃতিকু ক্ষতি পৌঁছাউছি। তেণু আমি সমস্তে গছ লগাইবা, প্লাস্টিক ব্যবহার কমাইবা এবং পরিবেশকু স্বচ্ছ রাখিবা পাই সংকল্প নেবা। আমার এই ছোট ছোট পদক্ষেপ আগামী দিনরে এক বড় পরিবর্তন আনিপারিব। যদি প্রত্যেক নাগরিক স্বচ্ছতাকু নিজের দায়িত্ব বলি ভাবন্তি, তেবে যাই আম দেশ আহরি সুন্দর এবং সমৃদ্ধ হয়েপারিব। তেণু শ্রোতা বন্ধু, আসন্তু আমি সমস্তে মিশি স্বচ্ছ পরিবেশ গড়িবা এবং এক সুন্দর, সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ পাই কাম।

শ্রোতা বন্ধু, শুনিলে তো স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যত বিষয়ে কেতে গুড়িয়ে বিশেষ কথা। হ্যাঁ, আম সমস্ত জীবনের স্বচ্ছতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এক স্বচ্ছ পরিবেশ কেবল আমাকে রোগমুক্ত রাখে না, বরং আমার চিন্তাধারা, জীবনশৈলী এবং সমাজকে মধ্যে উন্নত।

0: ভয় করবো আর ওদারে কাঠ সরগোছ তুই বলছ
1: কথা মনে আছে
0: জীবন মায়ার সংসার জরি মনে ডাবিছি
1: ব্যবস্থা
0: গানা বাজনার ব্যবস্থা

আকাশবাণী ভবানীপাটনা প্রচার করছো কেতুড়ি হিন্দি কথাচিত্র গীত কয়ামত সে কয়ামত কথাচিত্রর প্রথম কেতুড়ি দ্বৈত কণ্ঠে গাইছেন অলকা আগ্নিক এবং উদিত নারায়ণ। গীত রচনা মজরুহ সুলতানপুরী, সঙ্গীত নির্দেশনা আনন্দ মিলিন্দ।